0: আমেরি কসে যাও ছেলে মজা হাই যেতে বলে হ্যাঁ যেতে বলা এ রাহা যে তিন পাই গপাই মিয়ে যাও ছেলে মজা আমি মা হ্যাঁ ফেলে যা যেতে বলা বনা পৌঁছে বনা পারে এই এক আমি জিমা কামা কোটা গোসে জিমা সুয়েছে হ্যাঁ মজা গয়ে তাতে কোটা এ তাতা হে বা হে বা
1: Malandre
0: rico,
1: sí. Malandre rico,
0: rico, rico jamás
1: descaro. Ahí te recogerán.
0: Cante,
1: Malandre. Salima de tu y tu.
0: Ya, un tema.
1: Algunos ni la caru.
0: Vale, vemos ya.